শ্রোতা বন্ধু আপনার মানে কতটি হিন্দি কথাচিত্রর গীত শুণুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে শুণন্তু কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। আসন্তা এক তারিখ মঙ্গলবার দিন গোটে বাজি 20 মিনিটে শক্তিরূপা কার্যক্রমে হ্যালো ডক্টর কার্যক্রম প্রচার করা। এথর বিষয় রয়েছে জ্বর সময়ের শরীরের জলীয় অংশর গুরুত্ব ও আবশ্যকতা। বিশেষজ্ঞ ভাবে স্টুডিওরে উপস্থিত রহবে ডক্টর দীনবন্ধু সাহু, ভেষজ বিশেষজ্ঞ, জেলা মুখ্য চিকিৎসালয় কলাহান্ডি। শ্রোতাবন্ধুক অনুরোধ, এই কার্যক্রমক ফোন করে নিজ নিজ প্রশ্নর সিধাসলক উত্তর পাইপারে। আম ফোন নম্বর হল 0667029562 3, 0667029562 8। মনে রাখন্তু 0667029562 3, 0667029562 8। এথর শুণন্তু কথাচিত্র সৌদাগর, গাইছন্তি লতা মঙ্গেশকর, গীত ও সঙ্গীত রবীন্দর জৈন।

0: underwater capabilities required for multi-domain deepwater operations at sea.
1: It is my proud privilege to be here for the commissioning of India's second indigenously designed and built diving support vessel, INS Nipun. As a fighting navy, I hardly need to state that combat readiness is our foremost responsibility and highest priority. Induction of this capability today is an opportunity for us to reflect upon our unifying purpose to build and maintain robust operational and combat capability that safeguards India's security and maritime interests at all times and at all places.
0: In Nepal, the death toll from last week's devastating floods and mudslides has risen to 903, while more than 4,247 people remain untraceable. Bodies have been recovered from all 8 affected districts of Nepal as rescuers race against time to search for the missing and rescue those stranded. Meanwhile, at least 933 workers are believed to be trapped at around half a dozen hydropower projects. Rescue teams backed by India and other experts are searching around the hydropower tunnels, including Trishuli 3A. In Tibet, the death toll currently stands at 16, with 546 reported to be missing. Following the severe flooding in Nepal and heavy rainfall in catchment areas, water levels of the Gandak and Kosi rivers have risen in Bihar. To regulate the river flow, all 36 gates of the Valmiki Nagar barrage and 25 of the 56 gates of the Birpur barrage at Kosi have been opened. However, the water levels and discharge from both rivers have declined over the past 24 hours. Benchmark domestic equity indices were trading lower in the afternoon session today. The Sensex declined 271 points to 76,993, while the Nifty lost 110 points to 24,066 when reports last came in. And with that, we end this news bulletin.
2: Akashvani Bhavani Patana Sunantu Krushibhittika Karjakrama Chasar Katha.
3: আজকাল তো আমার চাষি দাদা আর নানিমানে ভিন ভিন ধরনের চাষ করুছন। হেনতা গোটে চাষ হচ্ছে আমার সবুজ গো খাদ ফসল, যেটা কি আজকাল গোটে লাভজনক ব্যবসায় হইপারুছে। যেতে বি ছুইন জাতীয় ঘাস আছে, হেতা মানকু স্টাইলে ঘাস হচ্ছে গোটে অধিক পুষ্টিযুক্ত আর যেন ঘাস নাকি খুব প্যান দরকার নেই করে। ই স্টাইলে ঘাস চাষ করবাকে পহলা জমিকে আমকে প্রস্তুত করবাকে পড়বা। পহলা দুই ওড়ো চাষ পরে গুটে একর পিছা 100 কিলোগ্রাম ডিএসপি সার দি কিনা বুনলে যাই বর্ষারে আপে আপে গছ বড়ি পারবা। খালি হেতকি নেই, সে গছ বড়লে তার সঙ্গে সঙ্গে আমি কায় খত সার দমা। সবুদিনিয়া ঘাস ফসল জমিতে 4-5 বরস তক অধিক খত সার দরকার হেসি। আর জমিনে একর পিছা 4 ট্রাক্টর টলি গোবর খত নে হেলে কম্পোস্ট দরকার হেসি। গুটে একরকে 100 কিলোগ্রাম সিঙ্গল সুপার ফসফেট আর 15 কিলোগ্রাম পটাস সার দেবাকে পড়ছি। আর ঘাস ফসল অমল হি সার লাউতারু 60 দিন পরে গুটে একর পিছা 50 কিলোগ্রাম ইউরিয়া সার আর থরে দেবাকে পড়ছি। আর আমার গুহাল মানকর থি গায়ে গরুর যেন কেচরা থিসি হেটা মানকে আনিকিনা দেলে বি ঘাস বনে কিনা বড়ি পারছি। ই স্টাইলো ঘাস ফসল কাজে গুটে একর পিছা 10 গাড়ি সঢা গোবর খত, কেজি যবক্ষার যান, 24 কেজি ফসফরস আর 8 কেজি পটাস সার শেষ ওড়ো চাষ বেলকে দেবাকে পড়ছি। এবে আসুন জানমা হেতার বিহন পরিমাণ আর কেনতা কিনা লগামা। গোটে প্রকার ঘাস হচ্ছে হাতিয়া ঘাস, যেনটা কি একর পিছা 5,000 মূল নেহেলে কাণ্ড, আর গিনি ঘাস কাজে 4,000 মূল নেহেলে কাণ্ড, আর পাড়া ঘাস কাজে 10,000 কাণ্ড দরকার হেসি। সবুদিনিয়া ঘাসর কাণ্ড নেহেলে তার মূল গুড়াক ধাড়িকে ধাড়ি আর গছকে গছ ব্যবধানে লগাইলে বনে কিনা ঘাস বড়ি পারছি। ঘাসর প্রতি খণ্ডে 2-3টা গণ্ঠি থিবার কথা, কাঁচি বইলে আর গুটে খন্ড গণ্ঠি যদি ঘাস নেই বাড়লা বলে আর খণ্ডটি বাহারি পারবা। টাইলে মির উপর চোপার টানে হেতির লাগে ইতাকে ভল ভাবরে গজা হেবা কাজে মঞ্জিকে উসুম প্যান থি রাতে সেরা বুথেইবাকে পড়বা। তার উতারু যাই কিনা আমকে মঞ্জিকে লগাবাকে পড়বা। মঞ্জিকে সুখালা উতারু বালি সহ ভিড়েই কিনা জমিনে ধাড়িকে ধাড়ি 30 সেন্টিমিটার ব্যবধানে আমকে বুনবাকে পড়বা। মঞ্জিকে বুনবার 25-30 দিন উতারু কোড়া খুসা করি কিনা অনাবনা গছকে বাছি দমা। আর গোটে প্রকার ঘাস হেলা সেটারিয়া ঘাস, ইটা গোটে উন্নত কিসমর ঘাসে, ইটা বর্ষ যাক হুথিসিনা ইতিকা যে গোটে একরকে 12,000 তক বুদা বা মূল লগাই।

আশালতা রায়, ফুল তৃপ্তি রাণী সিনহা এবং মিতা ভূমিকার জ্যোৎস্না শতপথি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্র। বর্তমান সময় রাতে 11টা হওয়া যাচ্ছে। শুণন্তু হিন্দি এবং পরে পরে ইংরাজি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্র। শুনিপারে কিছুক্ষণ মধ্যে